0: বেশিরভাগ কমিউনিটি কোনোবা কাফে তিনে তিনে সিরা প্রডিউস কাফে ফাং কাফে মেবে সিরা মো ইহাও না মুডাসা বা সিরা নিয়ে মরিস ইকোনমিকা মেন থেকে সিরা হোক নেমা আমি মাই হানে আত হলো ডিসকুশন পইস ইয়া টেম্পু তুরমে আমি সেই মাই আতবা সিরা নিয়ে উমা হদি হালো ইন্টারভিউটা ডিরেক্টামেন্ট ইন্ডিভিজুয়াল নিয়ে হদি বেলে হাতে নে ক্লিয়ান লিও কোনোবা সিরা নিয়ে হরিস কাফে নেবে মাকা সিরা কাফে এনে ইম্পর্টান্তে তেবেস বা তিমোর নো কাফে এনে কাফে অর্গানিক কোয়েসিডু হে মুন্ডু নেমা আমি মাই হানে আতু ডাডেলে তন কমিউনিটি সিরা হলো ডিসকুশন হানসং ওহিনে আতু আতু হাতে নে কোনোবা প্রিমিয়ার ফোনতেস কাফে নে হানসা নেবে ফুসি নেবে ডেপইস বারাডে কাফে হিরা মাক সিরা কুডা ডেপইস প্রডিউসার নে ওইনসা নো ওইনসা মার্কাডোরিয়া সিরা ফান হানসা নেবে ডেপইস ফলি নেবে মা কোম্পানিয়া গা এমা সিরা নেবে মা সোসা নেনে বা তোস নাই নে দিয়া গালায় না তো বা সিরা আতু পেলে হাডিয়া সিরা নে মরিস গা সিদাও নেমা কামি মাই দাদা লেও তো কমেন্ডারে সিরা হেন
1: আনিতে কন্টিনিউ হাক টুইর টুইর প্ল্যানু ইয়া টেম্পু বাডাক সে তুন্ডা রাইতা বা কমেন্ডারে সিরা নেবে মা কুটা কাফে হরি ফটিমস আমস্ত্রা বালুং হুসি কাফে নেবে মা কমিউনিটি সিরা কুডা ওনা ইহা ইডেক ইডেক নিতো অস
0: সিংহাসা ওইন হদে হানি কন্টিনিউস নে কন্টিনিউস সাউন বা ওইন আমি সেই মাই ফালে তামাইরানে আসাং ডিসকাশন গ্রুপ মেবে ইয়া টেম্পো ইন মাই আমি সেই মাই আতুবা ডিরেক্টামেন্টে তোস নাই নিয়ে উমা লাস কমিউনিটি মৌ বিশি হো তো মেবে আমি ফতে আমস্ত্রা দেই তাসান পোস্ট মৌ বিশি সুকু মৌ বেশি হয়তো তো আমি সেবা সুকুম বসে আইতো তো ন লাস কমেন্ডারে সুকুম বসে আইতো মেবে বালো নেই আমি ফতে আমস্ত্র আনতো আমি সেবা বিচিত সিরাই হাসিরা নিয়ে উমা হরি দাদা লিয়া ক্লিয়ান লিউ কোনো বা হরিস কাফে নেবে মাক সিরা কুডা ইহা মিউনিসিপিউ আইনারো ইহা পোস্ট মৌ বিশি হাতু বেলিকো আইনারো বিলা ডেপইস হালমস ইহা মিউনিসিপিউ আইলেও ন এরমেরা
1: Entretanto, o Sr. Mutkirane halau iha edifício agricultura posto administrativo mobisi no actividade ne laho sucesso torremata.
2: Serviço agricultura direção nacional pesquisa husu comunidade sire ato neon moris na fatin hodi produz café.
1: Lia hirakne hato husi Anita Simenes husi Ministério Agricultura e Pescas direção nacional pesquisa wang hira halau Sr. Mutkirane comunidade tos nain café sira iha edifício agricultura posto administrativo mobisi bisi sesta loron ruan racing ida fulang mayo foin laisne e nebe ma kulia liu kona ba adoption teknolojia ai horis kafe iha mau bisi
0: ba komendare ma neon moris na faten semangat na fatin hodi produs kafe timor ne tama kafe ida ne kafe organiku ne ansa ni tener keje timor ita tenki kuidare na fatin hodi nune ita bele hetam produsan diak na fatin no bele mo suporta ita hodi bele hadi ita ne moris
1: Entretanto, o Twitter Plano, Serviço Agricultura, Direção Nacional Pesquisa, Situm Direita da Comunidade Sira, Rodifoti Amostra, Ba Aihoris Café, Nebe Comunidade Sira Kuda Ona, Iha Tos, Idak Nian.
2: Ato minimiza desastres naturais, Husu Comunidade, Labele Estrada Ambiente.
1: Mai be atu halu idane komunidade sira tenki iha ekonomia nebe forti tamba dalabara komunidade sira estraga ambiente tamba moris depende ba toos la iha tan dalan seluk atu buka moris lia hirakne hato husi koordinador organizasaun naun governmental haburas Pedrito Vieira wen hira fo ajudus humanitaria ba komunidade afetado sira iha mobisi
3: governo ten ki be liliu ten ki fo atenção fo focus ba recursos naturais fo focus ba habitantes sira ba ema sira nebe ma kela e fati risco tamba governo ba ki ha poder governo ba ki ha política atu isa bele maneja populasaun sira la bele hela iha fati risco se por exemplo populasaun balo akara hari sirnya uma iha mota ni nini keras o iha basic mota o hari sirnya uma iha fati ni be makpe rai lolor mai be ida be perigoso teres na dan ne governo ten kontrol adu ni la bel hisi kita itanya komunal sir conforme hari uma iha fati sirnya me perigoso ne ten ki e politika ni be makpe iha governo ten forti los areba asuntu ni se tene governo la forte haus ne bawin desastre natural se a kudis na fatu se mamate se barak na fatu ame ta halo uma hari uma he fatu perigoso
1: tamane atu minimize ida ne papel governo nian importante te bes liu husi ministeru agricultura tamba governo mak iha papel hodi controla ida ne sela e mak iha futuru desastre